বাসাটা পারি মারনা, যদি সে সকালে খরনা, যদি সে সকালে খরনা, কবিরা তুর সকেল কে পুড়িয়া বাঁধি দে, দিল সো চার কো পেখনা, অন্ত খে কিছে সুঞ্জি দে ডরাওনি, সুঞ্জি দে ডরাওনি, যা জি বিচো যায় পায়।